কেউ কথা ছিল না, সমাজ অনেক ছিল সে খারাপ সুন্দর ছিল করে দিল Но не пини.